0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে বাবুল সুপ্রিয়। বিজয় মল্লঙ্ক গীত, সঙ্গীত নির্দেশক প্রেমানন্দ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: রে তৈরি
3: তেবে চিন্তা করন্তু নাহি, এনিকি আকাশবাণী জয়পুর আপনঙ্ক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব।
4: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনঙ্কর ব্যবসায়কু বড়ান্তু।
3: সুলভ দররে আপনঙ্কর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আও সমস্তঙ্ক পাখরে।
4: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বররে।
3: আকাশবাণী জয়পুর সদা আপনঙ্ক সাথিরে সবু সময়রে আপনঙ্ক সেবারে।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
5: କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶେଷରେ ଶିଳ୍ପୀ ଇରା ମହାନ୍ତି, ଗୀତିକାର ନିଜାମ, ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶକ ଅଭିଜିତ ମଜୁମଦାର।

এতবার চলচ্চিত্রর গীত শুনুলে কণ্ঠশিল্পী লে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। চন্দ্রশেখর রাজিত গীতক সঙ্গীতরে সজাই রাজেশ রোশন। কার্যক্রমের শেষ গীতটি শুণবা আশিক চলচ্চিত্র কণ্ঠশিল্পী অনুরাধা পডওয়াল এবং কুমার সানু, গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশক নদীম শ্রবণ।

0: নষ্ট হেবা মু নিজ আখিরে দেখিছি।
1: অসত, নিজ সীমা লঙ্ঘন কর নাহি, দূত অবধ, তেণু এটি সমস্ত নীরব অছন্তি, অন্যথা এই দরবারে বসিথিবা কেহি জনকর তলোয়ার তোমার অনর্গল উদণ্ড ভাষার উত্তর দেবাকু যথেষ্ট। তুমি যাও, তুম সুলতানকু কহি দিও নিজর কুশল চাহুছন্তি যদি গজনী ফেরি যান।
0: আচ্ছা, এই যে উপহারর উত্তর কোন তেবে?
1: তুম উপহার কো মো পদাঘাত করুছি।
0: আপনক এ ব্যবহারর জবাব সুলতান কো তলোয়ার যুদ্ধ ক্ষেত্রে দেব মহারাণা।
1: ক্ষত্রিয় কো তরবারি খেল বহুত পছন্দ মাসুর।
2: বর্তমান তুমি যাই পার দূত।
1: রাঘব।
3: আজ্ঞা মহারাজ।
1: তোমার পিতা আমার গড় রক্ষক, তেণু গড়র সুরক্ষা দায়িত্ব বর্তমান তোমার। গড় দ্বার আজি হি বন্ধ করে দিয়া যাও, এবং গড়রে প্রবেশ করুথবা প্রত্যেক ব্যক্তিঙ্ক উপরে তীক্ষ্ণ নজর রখা যাও।
3: তাহাই হব মহারাজ। কিন্তু মোর গোটে নিবেদন মহারাজ।
1: হ্যাঁ, নিসংকোচরে প্রকাশ কর।
3: মহারাজ, শুনিছি সুলতানর সৈন্যবাহিনীরে 50,000 কুশলী অশ্বারোহী, 2,000 ঘোড়া, 500 হাতি আউ 20,000 প্রবীণ ধনুর্ধারী অছন্তি। সে সৈন্যবাহিনী সম্মুখরে আম সৈন্য সংখ্যা তো সমুদ্রকু সংখ্যে পরে।
1: আরে, এ বয়সরে ঘোঘারণা কোন শত্রু সৈন্যঙ্কর সংখ্যা গণে যুদ্ধ করিব?
3: তথাপি অর্ণদাতা, যুদ্ধর নিষ্পত্তি নেবা পূর্বরু এ বিষয়ে বিচার করিবা উচিত।
1: যুদ্ধর নিষ্পত্তি কোন তুমি কহুছ? আরে, যুদ্ধর নিষ্পত্তি মু সেবেঠু নেই সারিছি রাঘব। যেবেঠারু মু এ বিস্তীর্ণ মরু রাজ্যর সুরক্ষা পাই শপথ নেইছি, আউ এ দেশ পাই শত্রুর আহ্বান কু স্বীকার করিছি। তুমি কোন চাহুছ মু এই লুণ্ঠনকারীর ইচ্ছাকু পূরণ হবাকু দেবি? নিজ হাতরে শত্রুকু মো জন্মভূমির ইজ্জত মহোৎসাহ খেলিবাকু দেবি?
3: না না মহারাজ, মো কথার তাৎপর্য তাহা নথিলা।
1: তেবে তুমি এপরি কহিবার অর্থ? নিজর বীর গড় রক্ষকর একমাত্র সন্তানর এপরি কাপুরুষপূর্ণ বিচার শুনে মতে দুঃখ লাগুছি রাঘব।
3: মতে ক্ষমা করন্তু মহারাণা।
1: যদি তোমার সাহস নহে, অবমৃত্যুর ভয় তোমাকে বিচলিত করুছি, তবে নিসংকোচরে তুমি গড় ছাড়ি চালি যাই পার।
3: না না না না মহারাজ, মতে ক্ষমা করন্তু।
1: তবে যাও, সেনাপতিঙ্ক সহ মিশি আগত যুদ্ধর রণনীতি প্রস্তুত কর।
3: যথা আজ্ঞা মহারাজ।
4: রাজকুমারী, শুনিছি এ মামুদ কুয়াড়ে আম দেশকু 4-5 আক্রমণ করেছি।
5: 4-5 নুহে চম্পা, 15 মামুদ এ দেশকু আক্রমণ করে হিন্দুস্থানর নিরপরাধ জনতাকু নিজ ঘোড়াটাপু তলে দলি চকটি লহুলুহাণ করেছি।
4: 15?
5: হ্যাঁ চম্পা, কিন্তু দাদাশ্রী মহারাজ ঘোগারণা কহুলে এহা পূর্বরু মামুদ কুয়াড়ে দেশর বিভিন্ন সীমা দিয়ে প্রবেশ করুথিলা, তেণু ঘোঘাগড়ি কেবে বি তা রাস্তায় আসি নথিলা।
4: তেবে আপন নিশ্চিন্ত রুহন্তু রাজকুমারী, এথর তার সামনা হব ঘোঘাগড়ি সহ। আপনক দাদাশ্রী ঘোগারাণা আউ পিতাশ্রী সজ্জন সিং মিশিকি এথর তার সবু আক্রমণর উচিত জবাব দেবে।
5: ঈশ্বর করন্তু সেইয়া হো। কিন্তু কাহিকি কে জানি চম্পা, মন বড় ব্যস্ত বিব্রত হেউছি, কেতে কোন আশঙ্কারে হৃদয়টা ব্যথিত হেউছি।
4: মহারাজা ঘোগারাণাঙ্ক নাতুণী রাজকুমারী মিনল পুনি ব্যথিত কাহিকি যে?
5: কারণ তো জানিনি চম্পা। আচ্ছা চম্পা, দেখিলু দাদাশ্রী কোউঠি অছন্তি? তাঙ্ক সহ কিছু সময় কথাবার্তা হেবি।
4: হ্যাঁ রাজকুমারী, ঠিক আছে, মু এবে দেখিকি আসছি।

0: নিশ্চিত।
1: জয় সোমনাথ।
0: যাও বাবা সোমনাথ তোমার রক্ষা করন্ত।
2: পুত্র সামন্ত, ঘোগাগড়ি যাওয়া পাই দুইটি রাস্তা আছে, সৌরাষ্ট্র রাজ্য মধ্যে দিয়ে গোটিয়ে, এপটে মরুভূমি অঞ্চল না, কিন্তু এপটে গেলে রাস্তা দীর্ঘ হব, অন্যটি মরুভূমি দিয়ে যাচ্ছি, বহুত ছোট রাস্তা, শীঘ্র পৌঁছি হব ঘোগাগড়ি, কিন্তু প্রচন্ড গরম পবন লহর সহ ভীষণ বালিঝড় দিয়ে যাত্রা করিবাকে হব। পুত্র সামন্ত, এপটে মু যাচ্ছি, তুমি সৌরাষ্ট্র দিয়ে যাও।
3: কাহেকি পিতা, আপন কঠিন পথ নিজ বাছি মো সহজ বাট
2: না? পুত্র, কেবল দুঃসাহস ও শক্তি দ্বারা মরুভূমির এই বিরাট পথক লঙ্ঘি হব না, এথিপাই অনুভব দরকার। মু জানে মহারাজ ঘোগারাণা বংশজ যমক বি ডরতি না, হে মরুভূমি কণ, তুমি সৌরাষ্ট্র দিয়ে যাও, পথরে আসুথিবা সমস্ত রাজ্যের রাজা মানুষ মামুদ সহ যুদ্ধরে যোগ দেওয়া আহ্বান দিও।
3: এ কম পিতা, মোর বীর সাহসী পিতাঙ্ আখিরে লুহ
2: লুহ কে না তো, এই মরুভূমির গরম পবনর প্রভাবরে আখিরে পানি আসি যাইছে পুত্র। চল নিজ নিজ রাস্তায় বাহারিবা।
3: প্রণাম পিতা, মু বাহারুছি।
2: যাও পুত্র, বিজয়ী হুও, দীর্ঘজীবী হুও, ভগবান সোমনাথ তোমার রক্ষা করন্তু পুত্র। চল উঠ উঠ মোর প্রিয় ওট পদমড়ি বহু, চল চল যা, এই মাটির করজস যার সময় আসিগাল। রহিজা পদমড়ি, দশ দিন হেলা অনবরত দৌড়ুছু, টিকে রহিজা। ও এ কি দুর্গন্ধ, নষ্ট বিনষ্ট গ্রাম দেখুছ তো পদমড়ি, এই দুষ্কর্ম নিশ্চিত ভাবরে সেই বর্বর মানঙ্কর। বর্তমান ঘোগাগড়ি যাবার কিছু লাভ না, হুয়েত মামুদ ঘোগাগড়ি জিতি মরুভূমি দিয়ে আগুকু বড়ি যাইছি, নচেত গড় বুলি পছপট দিয়ে যাইছি। মোর লক্ষ্য মামুদ্র পথরোধ করিবা, এবে ঘোগাগড়ি যাই সৈন্য সাহায্য নেই এঠাকু ফেরিবা ভিতরে মামুদ তার সৈন্য সহ সোমনাথে পৌঁছি যাব। পুনি ঘোগাগড়ি কি জীবিত অছন্তি কি না সে কথা কেমতি জানিবি, বরং মামুদ যাওতিবা রাস্তারে আগেই কিছু করিবক হব। ঠিক, চাল পদমড়ি বহু, চাল। এ মানে কি সুলতান সিপাহী পরি লাগুচন্তি, তাঙ্ক সাথিরে জনে হিন্দুস্তানী বি অছি, কিছি মুদ্রা বদলরে মো দেশর লোক শত্রুকু পথ দেখাইবাকু পছাউ নাহান্তি, দেশদ্রোহী।
4: আরে ওই, আরে রুক যা রুক যা, আরে রহি যা।
2: হ্যাঁ, মোতে এটি মো পরিচয় গোপন রাখি কাম করিবাকু পড়িব। কুহ।
4: আরে তুমি এই মরুভূমির রাস্তা বিষয়ে কিছু জানিছি?
2: হ্যাঁ, কুয়াড়ে যাব?
4: গুজরাটর সোমনাথ মন্দির তরফ যা পাই কৌনসা রাস্তা?
2: মোর অনুমান সত হলা। হে বাবা সোমনাথ, আপন পরোক্ষরে মতে রাস্তায় প্রেরণ করাইলে, আজ ইম্লেচ্ছ মানুষ মরুভূমির রাশি রাশি রেণু ভিতরে জীবন্ত পোতি দেলে মো জীবন সফল হব প্রভু।
4: আরে শুনুছ কি নাহি, সোমনাথ তরফ যা পাই রাস্তা কোনসা?
2: হ্যাঁ হ্যাঁ, গুজরাট। হ্যাঁ চল, মু নিয়ে যাবি, কেতে মুদ্রা দেব?
4: আরে এই তুই সঠিক জানিছ কি নাহি, কেতে দিন লাগিব?

0: থকি পড়িথিবা এবং আহত হইতিবা ঘোড়া হাতি এবং সৈনিক রহিবে। চল যাত্রা আরম্ভ কর।
1: হুকুম সুলতান।
2: এতে প্রবল বালি ঝড়ে আমি আগকু বড়িবা কোন ঠিক হব?
3: এই পবনকু ঝড় তোফান কৌছ? ঝড় হয়ে থাকে যদি মো অটো নিজে অটকি যাই থাকা, কিন্তু সে তো আরামে চালছে। তোম অটো সবু কোণ গজনি আসছে? অটো মানকর অসুবিধা না, তুম সৈনিক মানে হি ঠকি পড়ুছেন, সেই মানে হি ডরি যাচ্ছেন মসুদ। এবে উঠিলা বালির তুফান, এবে শোনাযিব চিৎকার। মসুদ, তুম সৈনিক তুলাঠু বি নরম, দেখ ঝড় তো ইয়ে আসিলা চালি যাব, কিন্তু এমানে এমতি চিৎকার করছেন যেমতি সাঙ্গে সাঙ্গে মরি যাবে।
2: মো সৈনিক সতরে প্রাণ হরাউছেন, দেখ সেপটে কেমিতি ঠিয়া ঠিয়া তলে পড়ুছেন, বালুকা ঝড়র প্রভাবরে এমিতি উভান হেউছেন যেপরি গরম তাওয়ারে ছিটা যাওতুবা জলবিন্দু। আউ তু তু আরামে যাওছু, আউ আম উপরে হসুছু, তু কিয়ে সত কহ, তু কিয়ে?
3: মু কিয়ে জানিবাকু চাহুছু? রহ, মু মোর চাদর হটাই দেউছি।
2: এ তোর পোশাকরু জনা পড়ুছি তু তো কোনসি রাজা কিংবা রাজ পরিবারর কে তু?
3: মন দেই শুণ বর্বর, মু হেউছি এই মরুভূমির রক্ষক স্বামী মহারাজ ঘোকারাণাঙ্ক পুত্র সজ্জন সিং। আউ এবে খুলিব বাবা সোমনাথঙ্ক তৃতীয় নেত্র। হর হর মহাদেব, হর হর মহাদেব, মোর দায়িত্ব মু যথাসম্ভব তুলাইবা চেষ্টা কলি পিতা। বাবা, মু প্রতিজ্ঞা করেছিলি মো শরীরর শেষ রক্তবিন্দু থিবা যায় মহাদেব সোমনাথঙ্ক উপরে লোলুপ দৃষ্টি পকাইথিবা লুণ্ঠনকারীঙ্কু জীবিত ছাড়িবি নাহিঁ। তথাপি দুঃখ রহিগলা পিতা, মামুদ্র গোটিয়ে ভাগ সেনাঙ্কু হি মু সমাপ্ত করিপারিলি। জয় সোমনাথ, জয় সোমনাথ, জয় সোমনাথ।
2: সুলতান, সজ্জন সিং মধ্যে তা বাপা পরি বীর সাহসী থিলা, কেমিতি কে জানি অল্পকে মু বঞ্চিগলি। সে দুইটা হাতরে একা সাঙ্গে দুইটা তলোয়ার চলেই আম সৈনিক মানুষ কাটি পকাইলা। সুলতান, গোটায়ে সৈনিকর বেক কাটি মাটিরে পড়িছে কি নাই, আউ দশটা মুন্ড কটি যাওতুলা। তা শরীরের এতিকি শক্তি, এতিকি ফুর্তি, চারিআড়ে এমিতি ধ্বংসলীলা সৃষ্টি করে দেলা যে আম সৈন্য দল ধরাশায়ী হলে।
0: ইয়া আল্লাহ, তু বড় দয়ালু, মোর দুই তৃতীয়াংশ সৈন্যকু তথাপি বঞ্চাই দেলু। এতিকি প্রার্থনা করুছি আগকু রাস্তারে আউ কৌ ঘোগারাণকু ঠিয়া করি দে না।
4: রাজগুরু।
5: হ পুত্র, বর্তমানে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ଆୟାବା ତାଇତାଙ୍ଗି ବାରେ ତେରି ଜହରା ନାତାଲେ ଇଞ୍ଜୁ ସାମ ଦାଦାମାନି ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରତା ଜହରା ଦାଦା
1: ଜହରା ହେଲିନା ବପି ଗଞ୍ଜିନି ତାଇତାଙ୍ଗି ଇୟା ବାବାରେ ତାକି ନାତରୁସ୍କେ ଜହରା ପେ
0: ଆତେ ଇଞ୍ଜୁ ମାର ହାଡ଼ା ନଇ କି
1: ହାଡ଼ା କଥା ନ ପେଲକେ ଜଲକେ ଆନ ଏନି କଥା ହାଡ଼ା ନାଇ
0: କିଶୋରୀ ବାଳିକା ବିଷୟ ତେଲେ ଇଞ୍ଜୁ ହାଡ଼ା ନ
1: କିଶୋରୀ ବାଳିକା ଅଛି ମାର ପୁନାଇ ମାନେ ଆଦାଙ୍ଗନା ସେ কিশোরী বালিকা আছে স্যার তো পদা আমি আপদা আমি কাজা হওয়া হিমন হড়া আপদা এনে
0: আপদে তো ধীরে ধীরে আমি
1: টাইকি দশ বর্ষা ডাই বারো বর্ষা টেবা হিন আমি টাইকি উনিশ বর্ষা পতেকা মানু স্যার বেড়া আসকা তামকে পাইসকে থাই বাই সিনিকি দু এনা কি স্যার এ বয়স রণ্ডি ইলেতি বয়স এ সময়তা যদি মার নিহি জাগ্রত আই হড়া সময়তা পদা আপে কে ককারে আপে রে মামু তো বিশেষ কা কিশোরী বালিকা আছে স্যার তো পদা কথা হাডা হে জানুমি ইদি আতে তাম ইলেতি বয়স এ বয়স ভিতরা যদি মার সিনিকি নয় স্যার দশটে উনিশ বর্ষ পথেকা আমি এটা কিশোরী বালিকা ইঞ্জিম নাই ই বয়সতি সময়তা ইদি আতে ভবিষ্যত তাকি স্যার নকে তাকি মার হানি দুনি পাতে তাকি ই বয়স পর্যন্ত ইচ্ছারে ই সময় আতে রণ্ডে গাড্ডু ইজি রণ্ডে গুরুত্ব সময় ইঞ্জিম নাই তো এদা পাই যে মার ই কিশোরী বালিকা যত্ন আসকে রচকা সিনকি নাদি মানে
0: নিনবেস্তিলে দাদা সত কাতে মার এ কিশোরী বালিকা ইঞ্জিন এ পদা উপরে মার বেশি গুরুত্ব হীন কথা
1: এনতা কি চারে এচে বেলা তাম্বার কি মার সিনকি তো সারে কাদি দিনি কি তিনা সারে তো মার বেশি নাই এনা কি সারে ধীরে ধীরে বয়স কে হানাই
0: হ্যাঁ ধীরে ধীরে বায় হানু হান ভিটামিন যাক কম আসতো নাকি আসারে
1: এদা পাই দি খাদ্য জনিত রোগ স্কে মানে ওড়ে আমি গেটাই কি তলে পূর্বেতি সময়তা ইনি নি এলা হে শিখলি নিস্কে ইঞ্জে রন্ডি মানজানে কি ওড়ে আঙ্গাতা ইনি নিহি বাড়ি ওয়ানি সময় বাড়ি স্কে ওয়া এ রোগ দুঃখা আতি সারে বারম বারম যদি এলা হি রোগ বাহিনে কি দুঃখ বাহিনে চিঞ্জান নিহি জু হচিঞ্জে এ কামাকিনি জু হচিঞ্জে এ সারে এনা পাটে তান আঙ্গা ভিতরে রোগ মানবি না
0: এলাই তার যদি অজিগি তিন এ ইসরে মানা তাঙ্গ বড় এ ওড়ে এনে নি রোগ জাকা আনে কি এ
1: এদা পাই এই সময় তোমার কাদিস কে নিহি কি তিন আদি মানে আমি গটা কি পোষণ যুক্ত কাদি জি নাই ওড়ে নিহি নিহি আঙ্গাতে যতন আসকে কি হা কোডি নাদি মানে
0: হ্যাঁ সত কাতে দাদা নিহি কি সিনিকি নি কাতে এ
1: নাট ভিতর তো আশাসকে মাঞ্জানে অঙ্গনবাড়ি মাঞ্জানে আমার কি যদি এনি জু হচি জানে এনে রোগ হচি জানে কি নিহি জু হচি যে ইচ্ছি সারে মার দারি মানে নাই ভিতর তো মানে আশা অঙ্গনবাড়ি তো হেনা দি মানে আশা অঙ্গনবাড়ি তো মাঞ্জানু ওড়ে মার দারি মানে স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার তাঁস খাজা পরামর্শ কিনা দি মানে এনটা কি ইচ্ছি সরকার তরফ স্কে তামকে তাকে অসতি ব্যবস্থা মাঞ্জামনে ওড়ে তামকে তাকে ডাবু হি আপনটা এ আঙ্গা উড়লে যদি লাগে আতু সারে কি নিহি জু হ আসারে এনি রোগ দুঃখা বাদ সারে ই সময় তা আমার হাজানা ডাক্তার তল পরামর্শ অসপতর চেচি সারে আঙ্গা উড়লিতে এ নিলতে রোগ কে দূর আনে
0: হ্যাঁ দাদা মারো যদি মাঙ্গু যদি এনি হচ্ছি জানে ইচ্ছি সারে নিহি হচ্ছি যে এ সেরে এ মানে অঙ্গনবাড়ি আপকে আসা আপরে বেহেন নহেলে মারো যাকা নিজে ডাক্তার কান্না তাহান নকিয়া এ পরামর্শ অন ডাক্তরটি হানাই কি তাম্বু যদি এনা টেস্ট কিল ব্যস্তা সারে টেস্ট কিন তাম্বু অজিকি মানা মেডিসিন হি আসারে মারো এ অসপত্রতে অজিকি তিন
1: তানি পায় যে সংস্থা লোকুসকে মাঞ্জানরে আমি এটা কামা খিনু যে কিশোর বালিকা উপরে এ তাম্বুসকে বিভিন্ন এনি কড়ই নাই এনি কীতি নাই আমার কে এনি রোগ দুঃখা মাঞ্জানে ই কিশোর বালিকা উপরে মাঞ্জানে তাম্বুসকে নাই ভিতরে আজা সচেতন কেহিন ওড়ে সরকার তরফ স্কে সচেতনতা আহিমনে তো এই কথা হারেকা বেশাল থাকি পুঞ্জাল থাকি যে নিজ মা তলে র দিদি মাঞ্জানে তানু কিশোর বালিকা উপরে কামাখিনে কিশোর বালিকা এ নাই ওড়ে এনেকে কিশোর বালিকাতে যত্ন নাই এ উপরে তানু ব্যস্তানে দিদি জুহার
2: জুহার আজ্ঞা
1: এনি পরিচয় ওড়ে এনি কামাখি যে দাগাড়ে ব্যস্তা দে
2: নাদরা হিনে কল্পনা করা মানাই দর বন্ডাগুড়া মাঝি পিয়া হিনে খুড়ি ব্লক সেম্বলিগুড়া

ই পাঁচ তাদের চাই তাই ভাই নিহে জু হতাতে রাহা জু হতাতে সারদা জুসকে হতাতে নে অরকা তাহা ডান তো তাই ভাই মারত পুঞ্জানে যে হুপকা বান্ডি ইচিসারে ডায়রিয়া ইনারি ইদরণ্ডি ডায়রিয়া রোগ ইচ্ছার উনা উনা রোগ আয় ইদরণ্ডি হানিমানি রোগ এদা পাই ঝি ই ডায়রিয়া তাকে চিকা রচাকা মারা সাতারকানা হানাড়ইন মারসকে উড়ইন ওড়ে মা ককার পদানসকে ইটিন ওড়ে নাই জাগা তিসকে মারইনি কি নিহি নিহি উড়ই সারে মাঙ্গে তাকে নেহে ওড়ে নিহি ডাবু কাসুসকে কার্তাই আগু রগসকে মাঙ্গে ওয়া এ রগ ওয়াতে সার তোমার পুঞ্জা নাই তাই ভাই এমার তো মেডিকাল হাজালি তাকে ইচ্ছারে ডাবু দরকার ওড়ে মার তো পুঞ্জা নেই মার চাষিবাসি লোক ওড়ে নাই জাগা লোক মার তো কুইনর এদা পাই ঝি হারকা ডাবু কাসুস কড়াই আউ এদা পাই নিজে মার এনে আঙ্গাবলে নি কড়াইনু ওড়ে মা পরিবেশ এনেকে নিহি কড়াইনে মা ইলু দারি মারি এনেকে সফা সুতরা ইটি নাই ওড়ে নিহি উড়াইনে এদা পাই ঝি ইচ্ছা মার যাতনা হানা উড়াইনে এনা পাই ঝি ই ডায়রিয়া রোগ তাকে ঝি মার এনেকে নাদি মানে নাইটা তো নলকু এ মানু নে তো পাইপ এসকে ওয়াহিমনু এ এইউ চাচন মার গহন ইতাল আতালতে এই হলে গহনি কথা এ মার এনে কেন আমি কেন হাজা উষাতে ইউ নাড়াতে ইউ বান্ধাতে ইউ কাডাতে ইউ ইলা হি হলে মার এই চাচন গসে না এলে কি না দেয়া এ নলকুতে এই যদি মার তান এ এই তে মার এন কিনে মানে হলু তা যাহা হিচু তা ডাগি কিনে মানে ডাগি কেহানা হাঁড়ি কেহানা আই কেহানা।

0: মার যদি ঘন হচ্ছে সারে এদিমা তি এনি জীবাণু রড়ে এই উড়া ওড়ে মার গসকে এনি ডায়রিয়া রোগসকে আইয়ে এদা পাই সবুবেলা মার এনকি নাই মানে নলক এই আপু এমাটে মু জাম্বি পাই পিতে এই আপু সিনিখানে বাতি মার লেম্বি নাদি মানে ওড়ে ব্যবহার কিনাদি মানে ওড়ার কথা এনকি নাই মানে নাট ভিতরে মার ইতা তালা বান্ডে হাতু সিম নাই আম্বি কান্ডা তো হাজিম নাই বাড় কড়াসকে হাজিম নাই হকপড়া হাজিম নাই এচপড়া লা আতে সার দারি মারে ইলু দারি মারে গিনাই এদা পাই এম্বা কুগি সারে তো এম্বা বিহা কুগিনু এ বিহা লে ইজো ভিতর বাহিনু ইজো ভিতর বাতো সার মা রান্দাতা মা কাদিতা কুগিনু গনে এই উনা কুগিনু কুগি সার মঞ্জা মার গসি নাই কে চিঞ্জিম নাই চিচি সার মঞ্জা ই পাইখানা ব্যবহার কে আসারে নাই তো না এত স্বচ্ছ ভারত মিশন তরফর তো পাইখানা কি বি আহানু এবার সফা সুতরা কে মার ব্যবহার কেন ওড়ে পাইখানা তো সবুবেলা মার আহান মা ককার পদাণিবা পাণ্ডিনাদি মানে
1: মার তো ডায়রিয়া বিষয় তালা আডা হিন মার বিহা কুগিতি মাড্রুতিন না আপ সিরহিতি মাড্রুতিন না আপ মাজিতি মাড্রু জাকা এ মাড্রুতিন না আদু নেহানি ই বেহানি ই রান্দা তিনাদি কেসকা সাবু তালে নিহিকি নরনাই বান্ডি কিহানা জেচ সাবু তালে কেসকা অজিকি নরহিলি
0: সতা কথা বপে এনতা কে চার মার কে নর আসারে মার মালক তো পুঞ্জানু বান্ডি হারনু চিসার বাহানা তলি ই রাত অল্প রাখা ছিনু এমাটে মঞ্জার চার চাই কে নর হাছন এলে আসারে জীবাণু মাঞ্জামনু আমনি গেটাই কি নকতাপু কি এদিম গরু তাড়ইনু কি বাঞ্জু তাড়ইনু এ জীবাণু হা তবে হালে এদা পাই মার এলে যে নাই যে আমনি গেটাই কি লাইবি সাবু আপে ডেটল আপে ইলা হি চাচানা মার তানে তল নর হিসার দে এদি জীবাণু হান নলে জীবাণু কে তাড়ই সারে এদা তলে মার চাবলা রান্দা তিন হচ্ছে সারে এ রান্দা তলে বান্ডি ভিতর বাহাতে সারে মাঙ্গে থাকে রোগ আয়নু কাজা লোক সা মাঙ্গে থাকে অসুবিধা এ মাত্র উনা লোক তামি প্রতিশোধক শক্তি উনা মানবি নে এদা পাই তাম্বুচিত সারে সাঙ্গে সাঙ্গে ডায়রিয়া রোগ আহিম এদা পাই ডায়রিয়া রোগ আমার আহি মানে ইচি সারে বারম বারম ইচি সারে গাড়ে মানা গাড়ে বান্ডি হাজিম সারে ঝাড়া হাজিম সারে তোমার এনকি নাদি মানে তো দারি তো মানে নাট ভিতরে তো আশা মঞ্জাম নে ওড়ে আসাইলা আসারে এনএমস কে মঞ্জাম নে যদি আমার কি গাডু আহিম নে ডায়রিয়া বারম বারম আহিম নে ইচি সারে মার এনকি নাদি মানে দারি মানে স্বাস্থ্য কেন্দ্র তাহা জানে পরামর্শ নাই ডাক্তার তেণু হ্যাঁ এই অনুসারে মার এ পরামর্শ অনুসারে মার ওআরএস অস ইবা হলে যদি ব্যবহার কিনু ইচি সারে এবং যদি মার চিচি সারে এই ডায়রিয়া রোগটি দূর আনাই তো এই কথা হলো মার হাড আহিম চাই তুনেলে যে কার্যক্রম হাটা তাকে রিদিনা মঙ্গলবার ওড়ে শনিবার
1: মাদনাপুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
0: মঙ্গা হলে চিঠি হে আদু মা ঠিকণা আতে পুনর্লেঞ্জ কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
1: জিলা আতে কোরাপুট
0: পিনকোড নম্বর 7640005
1: 12 তাকি জহরা।

0: এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

আঞ্চলিক সম্বাদ শুণিলে রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী জয়পুর আমার প্রথম অধিবেশন শেষ করা পূর্ব শুণন্ত সান্ধ্য অধিবেশনের প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কের সূচনা আজ অপরাহ্ন পাঁচটায় শুণবে যুববাণী কার্যক্রম এথিরে শুণবে সাক্ষাৎকার আজির যুবপিঢ়ি রাজনীতি প্রতি কেতে সচেতন পরে জাণিবা কথারে রয়েছে ডাক্তার নেলসন মন্ডেলা এবং উইনস্টন চর্চিলঙ্ক সম্পর্করে চৈতিজান কার্যক্রম শুণবে আজ অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে এথিরে হালচালে শুণবে উপযুক্ত বিহন বুণবা ভেটঘাটে বন্ধাড বান্তি জবর হেলে কাই করবার পরে শুণবে অনেক সাক্ষাৎকার অন্নপূর্ণা যোজনা বলে কাইটা শ্রীমদ ভাগবত শুণবে সন্ধ্যা ছটা বাজি কোড়িয়ে মিনিটে সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শুণবে হিন্দি ভজন সন্ধ্যা ছটা বাজি পঞ্চাবন মিনিটে শুণবে আজির প্রসঙ্গ এবং রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে জিলা হালচাল এবং রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে প্রচার করব কার্যক্রম বনানী এইসব কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র রাতে সাতটায় এবং রাতে আটটায় শুণবে ওড়িয়া চলচ্চিত্রর গীত পরিবার কল্যাণ কার্যক্রম আম ঘর আম সংসার শুণবে রাতে আটটা বাজি দশ মিনিটে এথিরে শুণবে সাক্ষাৎকার বর্ষা ঋতুরে পানীয় জলর সুরক্ষা কাহিকি জরুরি স্বাস্থ্য সূচনায় শুণবে বর্ষাদিনে ছোট পিলাঙ্কর যত্ন নেবা কেমিতি জাতীয় চলচ্চিত্র পত্রিকার কার্যক্রম শুণবে রাতে নটা বাজি তিরিশ মিনিটে রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে শুণবে গীতিনাট্য বালিরথে বিজে শ্রীজগন্নাথ রচনা শরৎচন্দ্র মূলিয়া প্রযোজনা সুমিত্রা মহাপাত্র সঙ্গীত পরিচালনা প্রফুল্লচন্দ্র বেহেরা প্রসারণ সময় রাতে দশটার শুণিলে সান্ধ্য অধিবেশনের প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী জয়পুর সময় দিন দুইটা বাজি অড়চাশ মিনিট হওয়া যাচ্ছে এইটি শেষ করুছু আজির প্রথম অধিবেশন আমার সান্ধ্য অধিবেশন শুনিপারে আজ অপরাহ্ন পাঁচটায় তবে বর্তমান ঠার অপরাহ্ন পাঁচটা যায় আপনার শুণন্তু বিবিধ ভারতীর প্রসারণ কার্যক্রম এফএম রে ১০৩.৬ মেগাহর্টজ যোগে সেতুবেলে যাই বিদায় দিয়ন্তু নমস্কার।

0: জয়পুর রথযাত্রার বাসি আজি নাকি মাত্র সৌবাট রথযাত্রার আজি তিন দিন গেলাবে জয়পুর রথযাত্রা এবে চাল্লা আছে
1: চাল্লা আছে
0: খালি রথযাত্রা দেখি যাইলিস কি নাই
1: মাত্র
0: মুই পচে ন যাই করি বড় খান খান্দি গেলি
1: এটা বড় মাপুর
0: লোক আসির জবর লোক এলাই মাত্র এমনি
1: মোবাইল মনে আর পার্স মনে আর কাই কাইটা মনে পিনি চুরাই কিনে
0: লাইনি মুই বাউড়ি জন তোর সোনা বানা ফিন্দি করে দিবু কি নইলে তোর ডাবু দার মুনা ই বেসনি বলবে বেসনি নাই বইলে তোর আজকাল তো সব লোক মোবাইল দাঁড়িয়ে কি না মোবাইল এটা মনে কোন জাগ্রত রে বারাচ্ছে কাই পে বলে এই জন গোলি ভিতরে নাকি পকেট মার মন সিটি বলতে রে ভাই চোর মন বলতে রে ভাই ইলে পুলিশ কে আমি নিন্দা করলে বাবু পুলিশ কে গটেক লোককে গটেক লোক জাগিরি ভাই
1: ওই সেটা সব টাকা
0: আমি জাগ্রত রে বারাচ্ছে নিয়ম রে জিবার আছে নিয়ম রে আইবার আছে তবে যাই করে আমার সব সুরক্ষিত রেছি
1: সব টাকা
0: আরি গোটে সবুতান বর্ষ রক্ষে আলান কাড়ে জানো এ বর্ষা মাস পানি মারলানি দিন কোনে লিতে মারলানি হা
1: ওই মারলান তো
0: এ জন ছানা লড়ু পিঠা খাজা এ মিঠা সব জায়গা বসাই দেবে কি নাই
1: বসাইলেন তো আর
0: সেটা মনকে কোন জাগ্রত
1: জাগ্রত বলে আর কিনতে করবো তা ইচ্ছা তো লাগছে দেখলে খাইবা খাজে আর
0: খাউ মানা নাই সেটা মাত্র নাকি জাগ্রত বলে কাইটা এবে জন্তু মচি বসেছি সেটা ন খাইবার আছে এবে যাত্রা বেলে মচি জবর কি নাই
1: ওই জবর রাখা
0: মচি বসেছি সেটা খাইবার নাই জোনটা খাখরটা ন খাইবার আছে খাই পাই এবে নুয়া পানি মারলানি ই মচি মন উড়তে রে ভাই সে জীবাণু মন মিশাই বাড়ছে বড় বলতে রে ভাই সে মচি মন আনি করে সে জীবাণু মনকে চারতে রে ভাই সিতে
1: ওই ওই
0: সেটা আমাকে দাঁড়াই যাইছি কাকে ফেড় দুকা কাকে জ্বর কাকে বন্দার বাতি নানা রকমটা ইসি
1: বড়িয়া খাতা
0: মানে এটা মূল জাগ্রত হবার ঠিক সব সারদা করু মাত্র আমার জীবনকে ঠিক করু আমার দনকে মিশা ঠিক সঙ্গ
1: বড়িয়া খাতা মামা
0: গেলা আর জবর তো খাতা বার্তা নাইনি আর তো খাতা বার্তা জবর আত্মা আলে গীত কর শুনু
1: আলে আলে শুনি দেখ

0: গীত শুনলা সে যদি মিশে যাত্রা ন যাইলে তাকে ডগা ডগা ফার লাগি দিছে
1: ওই ওই ওই
0: মোক তো ডগা ফার লাগত না
1: ওই সত তো আর
0: মুই গট খাতা শুনাই দেবে
1: আলে শোনা খাই আনি শোনাইলে ন শুনি যে
0: আলে
2: বাবু তোমার নাম অল্প কোয়া পরিচয় অল্প দিয়া মনা কৃষ্ণচন্দ্র দাস মু দেবতর বিভাগের কিরানি জয়পুর
3: অহ হলে দেবতর বিভাগ বলে সেটি কাই কাম বাবু
2: দেবতর বিভাগ বলে যেতে মন্দির আছে নাকি জয়পুর চাল কাকে রোজা মা রোজা করবা মন্দির মনে সব মন্দির অনুষ্ঠান সেটি পরিচালনা দায়িত্ব জানি যাত্রা পর্ব পর্বাণী দৈনন্দিন পূজা বিধি ভোগ রাগ যাবতীয় পূজা যাবতীয় কার্য সেই কার্যালয়ে কার্যালয় দ্বারা পরিচালিত হব
3: ওহ বলে তুমি তো অসলি অফিস স্থানে আছা বাবু আমার জয়পুর রথযাত্রা কটে হলানি নাকি পুরী লগে মিশা হলানি আমার ওড়িশা যাক হলানি ভারত যাক হলানি সব বাটে হলানি জয়পুর রথযাত্রা এটা গোটে বিন রকম হলানি হলে জয়পুর রথযাত্রা এটা কেনতা কেনতা হয়েছি বাবু তুমি তো পুরনা লোক অল্প কই দেখা
2: এ বাপা জয়পুর রথযাত্রা অবিভক্ত কোরাপুট জেলা ওড়িশা ভিতরে ওড়িশা রাজ্যর অবিভক্ত কোরাপুট জেলার প্রাণকেন্দ্র জয়পুর ঐতিহাসিক জয়পুর হচ্ছে রাজা মহারাজা আমার যাত্রা সংস্কৃতি চালি আইসি আর সংস্কৃতি আর পরম্পরা মহান বহু আনন্দ বহু উল্লাস এটি আমার গোটিয়ে দিন যাত্রা হলে আমার এটি জয়পুর দুদিন লেখে যাত্রা হচ্ছে শ্রীগুণ্ডিচা দুদিন হচ্ছে বাউড়িয়া গুণ্ডিচা দুদিন হচ্ছে আর বহুতিক বহুত নীতি নিয়ম আর সাংস্কৃতিক সংস্কৃতি ঐতিহ্য অনুযায়ী আমার জগন্নাথ জয়পুরঙ্কর পূজা বিধি চালি আছে
3: হলে জয়পুর যেন রথযাত্রা কেবে নি আরম্ভ হল জানাস কি বাবু
2: এটা সেতে মতে জানিছে শহ শহ বছর যাত্রা মো কারণ জয়পুর বহুত বয়স্ক লোক মানে সহ মো কাম করি আসছি যেহেতু এক এক 1985 সালে মো কিরানি হয়ে যদি নিযুক্তি পাইলি সেতেবেলে সময় বহুত বয়স্ক লোক মানে ছিলে আৰু তাৰ নাম বি কওঁ সেই স্বৰ্গত সেনে কিন্তু তাহ শুনিছে যা দেখি অনুমতি কৰি আহিছে আৰু বিশিষ্ট বিশিষ্ট লোক মানে কহঁতি দেখি অনুমতি ৰৈছে বহুত আনন্দ বহুত উল্লাস বহুত শ্ৰদ্ধা আৰু নীতি কান্তি অনুযায়ী জয়পুৰ যাত্ৰা পৰিচালনা হৈছে
3: হেলে বাবু জয়পুৰ ৰথ যাত্ৰা গোটেই ভিন্ন যাত্ৰা নেকি সবু তানে গোটে দিন হয়েছি মাত্র আমার দুই দিন হয়েছি এবার গুঞ্চা করবে যোন দিনে গুঞ্চা যাত্রা সব বাটে আছি সেদিনে আমার তার নয় পৌঁড়ি হয়েছি তার আগের দিনে গুঞ্চা আইছি হলে এটা কাই পাই হলানি বাবু
2: এটা রোজা সব করেছিল রোজা মহারাজা আগুন যে প্রয়োগ করেছেন সেই সময়
3: কাই পাই করে ইতিহাস
2: এটা বলে দেখুন তো জয়পুর শ্রীগুণিচার দিন প্রতি জায়গায় জগন্নাথের যাত্রা হব এই পরবর্তী দিনের যে রথটানি যা রখিছে রোজা আমার যা রয়েছে এই জয়পুর মহারাজা আমার আগর গাই এক নিকট সমস্ত লোক একত্রিত করা বলি কি আর বিশেষ করে অভিযুক্ত কোরাপুট জেলার যেতে অভিযুক্ত কোরাপুট জেলার জেলার সমস্ত ভক্ত শ্রদ্ধালু আর তাঙ্ক সংস্পর্শ মানে আসলে সমাজকে একত্রিত করা বলি কি পরবর্তী দিনের রথযাত্রা রথ টানি বিষয়ে রেখেছেন মহারাজা
3: ও বলে সবু বাটে গোটকে দিন যাত্রা হলে লোক আমার সামনে ন রুণ্ড আমি গোটে বিনে গোটে করলে সরি আমার তাহলে লোক রুণ্ড ভাই মুই শুনবাটা বাবু মুই শুনবাটা যে আমার জয়পুর বলে দুইটা রথযাত্রা হলানি গোটে পূর্ণাগড় গোটে জয়পুর হলে পূর্ণাগড়টা এজন গুঞ্চার দিনে সেটা রথ জিগি ভাই বলি করি রাজা পুনি সে বাটরে ভাই বলি করি এবারে তার আর কোন দিন জিগাইলা আই বলি শুনবাটা
2: সেমিতি মিশা অছি
3: এটা সত কথা
2: পূর্ণাগড়টা গড় না প্রথম গড় হচ্ছে পূর্ণাগড়
3: না
2: আর সেই গুঞ্চার দিনে পৌঁড়ি এলে পূর্ণাগড় যথে যেটা রাজা ইয়ে করতে সম্পাদন করতে আর দ্বিতীয় দিন জয়পুরের রথ টানি কার্য সম্পাদন করতে
3: হলে বাবু আমার ক্ষেত্র রথ ইতি তৈরি হলানি
2: এটি আমার দেবতর বিভাগ জয়পুর

0: দ্বেষ ভাবকু লোকে পাই অন্তে সে নরক লভই। এভাবে আশ্রে করি প্রাণী এভব অনুভবে জানি।
1: অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত ধারাবাহিক শ্রীমদ ভাগবতর 142তম ভাগ শুনিলে। আকাশবাণী জয়পুর, এইটি আমি আপনার মনে পকাই দৌছু মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে শুণবে গীতিনাট্য বালিরথে বিজে শ্রীজগন্নাথ। রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা সুমিত্রা মহাপাত্র, সঙ্গীত পরিচালনা প্রফুল্লচন্দ্র বেহেরা, প্রসারণ সময় রাতে 10টা। মিডিয়াম ওয়েভে 204.5 মিটর তথা 1467 কিলোহর্টজ যোগে এবং এফএম রে 103.6 মেগাহর্টজ যোগে আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র প্রচার করছু কতোটি হিন্দি ভজন। প্রথমে শিল্পী হলে অনুরাধা, শিল্পী কণ্ঠরে পুরাতন রচনা।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষীরে আজির বনানীরে রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হেলা বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি বনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা। তাঙ্ক সহিত আলোচনারে অংশগ্রহণ করুছন্তি দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনাকে স্বাগত করুছু বনানী কার্যক্রমকে। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করিবা দরকার। কেতে মহৎপূর্ণ, কেতে মহৎ কাম এটা।
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল বিভাগ তরফ বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্ল্যানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্ল্যানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহলে ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহ।

শ্রোতা বন্ধু, বৃক্ষ হেউছি আমার জীবন। কাহিঁকি না সে আমাকে জীবনদায়ক অম্লজান প্রদান করুছি। বর্তমান হেউছি প্রকৃষ্ট সময়। প্রত্যেক জাগ্রত হুয়ন্তু। খালি থিবা স্থান মানঙ্করে, রাস্তা কড়রে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করন্তু। নিজ পিলাকু যেমতি স্নেহ আদরের লালন পালন করুছন্তি, সেমতি বৃক্ষর যত্ন নেই তাকু দ্রুমরে পরিণত।

0: প্রিয় চারুলতে, এ গীত তো কালিয়া ঠাকুর উদ্দেশ্যে রচিত মোরি ভক্তি নিবেদন।
1: হ্যাঁ প্রিয়তম, আপনার অনুপস্থিতিরে অভাগিনী চারুলতা এই গীতক পাথেয় করে বঞ্চি রহে, আপন পাখে অছন্তি বলি অনুভব করে।
0: সতরে চারু, মু এ গীতর রচয়িতা সত, হেলে তমর বীণাজিণা কণ্ঠরে এর মধুর গায়ন আহরি জীবন্ত হয়ে উঠে। আস, আমি দুহে মিশি অন্য পঙ্ক্তি প্রভুঙ্ পদারবিন্দরে ভেটি দেবা।

0: চারুলতে, তুম কণ্ঠর সুললিত স্বরে গীত শুনে সতরে মুগ্ধ হয়ে গলি।
1: খালি কোন মো গীত আপনার মুগ্ধ করে কবি?
0: গীত ব্যতীত তোমার এই ভুবন মোহিনীর উপরে যে চুম্বকীয় আকর্ষণ অছি, পাদরে ঘুঙ্গুর বাঁধি নৃত্যর তাড়ে তাড়ে তুমি যে মাদকতা সৃষ্টি কর, কেবল মু কী শ্রীক্ষেত্র প্রত্যেক রসিক পুরুষ তোম প্রতি আকৃষ্ট হওয়া কিছু আচম্বিত কথা নুহে। কণ হল চারুমুখী, হঠাৎ তুম চন্দ্রমুখে কলা বাদল ঢাঙ্কি হয়ে গেল যে মো কথা শুনে?
1: আপনার কথা মিছ নুহে কবি, এ রূপজীবীর রূপ শিখারে যেকোন পুরুষ পতঙ্গ পরি ঝাস দেওয়া আদৌ আচম্বিত কথা নুহে।

শুনিলে গীতিনাট্য বালিরথে বিজে শ্রীজগন্নাথ, রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা সুমিত্রা মহাপাত্র, সঙ্গীত প্রফুল্লচন্দ্র বেহেরা, নাট্যাংশে অমরেন্দ্র নারায়ণ ষড়ঙ্গী, বিনায়ক মিশ্র, নবকিশোর আচার্য, বসন্ত মহান্তি, লক্ষ্মীধর ত্রিপাঠী, অনন্ত কুমার দাস, সুরেশচন্দ্র বড়, নিরঞ্জন পাণ্ডে, ব্রজরাজ সিং, ঝরণা দাস ও মিতালি পাল, সঙ্গীতাংশে রবিনারায়ণ দাস, প্রভুপ্রসাদ নন্দ।